0: श्रोताओं, आप सुन रहे थे कार्यक्रम भक्ति गीत। अब से थोड़ी देर में आप सुन पाएंगे गालो श्रोताओं का समाचार। कृपया कुछ पल प्रतीक्षा करें।
1: সে আকাশবাণী ঠানাগারে তানে গাদা মেরো গাম জাবাম দোলা লুচির ফল গা লরে গোলা লোম ইরনার সকা গালো মেনকেন আগাব মেলেন জিরে মেনকেন মেন জিনাঙ্গ গুমার লেন দ ভারত দেশ গা প্রেসিডেন্ট নালি দ্রৌপদী মুর্মু গালি আলো লো নার্সিং সার্ভিস লোক রিলিক কুনা ইরি গোলা আঙ্গো নিদম গো ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড 2026 এমনে লাগলিক তু অ্যাওয়ার্ড সিগিম নে রেজিস্টার নার্স মিড ওয়াইফস ও লেডি হেলথ ভিজিটর্স গাদাম নে মুনুকা কেন তেল গানাম জিনাম এনফাম আব দিন শিব আগারিন মামনে কাদোলা রাষ্ট্রপতি ভবন লো পাকনাম কাতম তু ইন্টারন্যাশনাল নার্স ডে এমনে পালন দৌলা চিফ মিনিস্টার নির্মু পেমা কান্দু আজ নাফুক রাইগ লোক নারু নার্সেস গাদাম নে গোম তা রুবে কোয়েক আগাম জিলেন তু ইউ লাগা মুনু আলোয়ব মনুক লাগাব দিন সিজাব মল মল রেনম নে কা পাদু এম দৌলা লুচির ফলো গা লোরে গোলা লোনি তারিক আমনে নি দা কাম নার্সেস ডে এমনে পালন দোনা আমদা মে কেন জিতু এম দৌলা সিঞ্জি গা গমলা এমনে তাকে জানাগো আওয়ার নার্স আওয়ার ফিউচার এন্ড পাওয়ার নার্সেস সেভ লাইফ আমলা মে কেন জিতু ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা লেনিনাব আসাম গা চিফ মিনিস্টার বা দুধ বামলা গুয়াহাটি গা কানাফোরা ভেটেনারি কলেজ লোক ওঠ লালা তলিক মিঞ্জিকা আন্দোলা ডক্টর মুই গা লেবর বা এমলে এক আপি গো রমেশ্বর ঠেলে আতুল বোরা চরণ বোরো আজন্তর নেওগ নে ক্যাবিনেট মিনিস্টার বা পার্লিন তু দোনালো ইন্ডিয়া গা প্রাইম মিনিস্টার নির্মু নরেন্দ্র মোদি ইউনিয়ন হোম মিনিস্টার নির্মু অমিত শাহ ওক ডিফেন্স মিনিস্টার নির্মু রাজনাথ সিং বনু পুলিক জিতু ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গা লিটারি সেক্রেটারি নির্মু সঞ্জয় কুমার মেঙ্কেনলা এনসিইআরটি আলা সিবিএসই পার্কমিন্স দোলা কম্পিটিশনাল থিঙ্কিং অক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনে সিনি গল ক্লাস দাবুম লোক গোলা ক্লাস পিনি লোব রিজার্ভ গদ এমদাক এক লেগা বা সামার ভেকেশন লো টিচার্স গা দেন ট্রেনিং লোক ডিনস রিমোর এমদোলা এনসিইআরটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেক্সট বুক এমকম ক্লাস কোনা লোক গোলা দাবরে গোলা দাবনি লোব লালিক নাম লাগা বৃদু নাক এমদাক গোল্ডেন জুবলি মেরিটেরিয়াস স্টুডেন্টস অ্যাওয়ার্ড 2024-25 গা ফেলে লোক পাপুমপাড়ে গা ডিডিসি ডিস্ট্রিক্ট গা টপসি স্টুডেন্ট এমনে ক্লাস ফিনি লোক গোলা দাবরে গোলা দাবনি লোব আচিবে মার্ক পান এমনে সার্টিফিকেট মূর্ক অক মেমেন্টোস এক লাগলিক গে বা সক কদুম রমনে ছামনি গোলা কোনা স্টুডেন্ট গো আমানম জিলিক কা আমদাক গোল্ডেন জুবলি মেরিটেরিয়াস স্টুডেন্ট অ্যাওয়ার্ড সিগি

এই চা আকাশবাণী ইটানগর শোলাপুচি জহলস লেউলিনি এতানিচে ইদমিসমি আহলা কেজি দার্গালম্ব আইমুইগা ড্রাগ মে আনাশি কাজি এহাই এসি পোয়া কার্পুং কার্দু সেন্টার ফক পারফর্মিং আর্ট গেবানেম ডক্টর দেলং পাদুং ম্যাম ডক্টর দিমং পাদুং দনেম এস আই ও ইটানগর গো আরগা গেনে আজিলা ব্ল্যাক সানসাইন লাইগা প্লে গে বুনি ইটানগর মানে একেগা মা ডেপুটি চিফ মিনিষ্টার চনা মেনদনে মিনিষ্টার অজিং তাসিং মে আতুয়াবাদ আহগা পাপুমপারে ডিস্ট্রিক্ট পুলিশ মে হলঙ্গি ফরেস্ট রেঞ্জ মাচি আজালম্ব গো আহগা গেনে খর খেগাতনে আঞ্জোর লাখ পাউরে রায়নরু আমায়কুয়া সুতেগালাদা লাহগা আশুমানে ফরেস্ট ডিপার্টমেন্ট মাচি ইমু ধনে পুলিশ মে আহগা গেনে বুনি ইমু কাপি রতেগালাদা নে পাপুমপারে এস পি আজা তারুগু সার মে লাহগানে আহরু আম্বাচি আমাকা আকু আশুমানে কেস আজিতে গালাদা না হোগা নিট ইউজি এক্সাম মাঝে তাহুলা আজপা আমায়াথু আশুমানে সিবিআই মে মহারাষ্ট্র নাসিক আতিকচে শুভম খাইমার লাইগা ইমুগে আতুগাম্বাদা আহোগা আহ রাজস্থান পুলিশ চেয়ে কবেতানে নাসিক পুলিশ মে বুনি শুভম রতিগা বাজমাহ মেডিকেল কলেজ মামা ইয়দা উয়াগে বানে আহা এচালা পুচি এসমাচি নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এম এম নিট ইউজি এক্সাম আখাই বাচি মেম আ এক্সাম মাচি তাহুলা আজপ্রা এক্সাম জিম এহা মহ আমায় থুগা বাচি দা আহ ইয়ে বা আ এক্সাম গাবা এগাচি তা নেম এন টি এম এ বুনি লাহ গাছি নিট এক্সাম হাই গা আগেছি নাবা মে লাতুর এস পি অফিস মা কেস হাতে গা মা মেম প্রাইভেট কোচিং আহি মুগে মাচি মেম মক টেস্ট আখা মা তাহুলা কোশ্চেন পেপার আজপ্রা মাছি কাপড় হুকানি কুশন ম্যাম নিট ইউজি এক্সাম মা তাহুলা আজপ্রা মাছি গো জিগাবুদা লাটেপা আচি পোয়া সুগাম বানে গভর্নমেন্ট মেয়ে আ আশু হে সিবিআই আতচা হাঙ্গা বাছিদা আহগা এম এল এ জি কে তাকো মে বুনি বইয়ু লিনাবা অরুণাচল প্রদেশ লেজিসলেটিভ এসেম্বলি মাছে গাছ লিনাবা পাবলিক আন্ডারটেকিং কমিটি মিটিং জি নে গেনে পাবলিক আন্ডারটেকিং কক মানে জগা আন্দ চিপ আথু সুবাদা আহগা অরুণাচল প্রদেশ মিনারেল ডেভেলপমেন্ট দনে ট্রেডিং কর্পোরেশন লিমিটেড আই দনে অরুণাচল প্রদেশ ফরেস্ট কর্পোরেশন লিমিটেড মাঝে ইমল রেটেগেনে মিটিং জিগা মানে সি এ জি মে রুম বুদা লায়া রিপোর্ট আজো চিপ আথু সুগালাদা লাহগা এম এল এ এলিং তালাং এসেম্বলি সেক্রেটারি তাদার মিনা এডিশনাল সেক্রেটারি আগাব মোসাং দনে